জলে কেতে ছোটে নাল। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।